হুকুমতো হুকুম কোয়ার পড়ি নজরে আপনি কান দে সগুর পায়া এজি হতে জনম ভরমিয়া তা সগুর সব সোনা সগুর দি ওরদা তকো নহি সব সুনিও লোক সমায়া সগুর মিলে সচ পায়া জিন বিচো আব আয়া জিন সচো সচ মুজায়া